কেনিগিরিক আকাশ বানী শিলং খুবর প্লিডৌ জেরিসন বারজ্রি কিনে কিলং কিমত কেব কংসান জং খুবর পিনখলান কমি ঘাল ইয়াই কি লাট জিং পিনখ্রে বান পিন্দু নাই জিংকা কবলা বান লিংবা কা এল নিনিয়ন কা জিংলা হাক বর জং জিংলং জং সিনবিনিং খিমি বিয়া উমিনটি রংবা আক জিল্লা উকনরত সাংমা হেক স্কিম পি এম সূর্যা ঘর বান কিমটি জিং পিনন কাম ইয়া কোলা পথা উমিনটি রংবা আক জিল্লা উকনরত সাংমা বান খাম পিনভা এক রুকম সাম এক বাইথং বর্ডিং বাট বান স্নো ইক জিং উৎ জিং নাম জং কি নংথং বর্ডিং বাট লেট পিনিয় সো এম এল এ বরিম কাবাস শিলং উবা মহেন্দ্র রাপসং সাকসেং বিজেপি হাসওয়া কে ইলেকশন আর জার আর পোপরা কাকু বর্গ বাবিয়া উ মিনটি রংবা আক জিল্লা উকনরত কে সাংমা হিনে কসঙ্গি উলা অং বা কমি ঘালিয়া ক্লাশিম কিলা জিঙেদা বা বিয়ংতাম না কবেন টাবেন পিনখ্রে ইগ জিংতা কিবলা বন মি না কে এল নিনিও হাগি তুলং উম কা রেপ কারিয়াং কি খেলাও কি পিতাব কা কত কিয়া বাদ ইকি লাট জিঙেদা না কিং ওয়ান লিনশাপ জং কামারিয়াং হাবা পিনিয়া ইক জিঙলাং খমি পিয়া বা কিতনাত বা কংসান কুমজুরু বা কিতনাত ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট উ সাংমা উলা বানজুর বা জিংলং বলা পিনখ্রে কলং বা বিয়ংতাম না কবেন টাবিয়া খুন পৃষা ইকি নু কি নু কি জিং এ কিবে দেই বেগা জিংলং জিংমান জং কিনবিনেং উল অংরু বা সরকার জেলা কলা ওয়ানরা এক জিং ট্রেলং বা কিনথুপ এক সরকার কি জাকা পুলি কি শিনং কি থাও বাট কি কিনহুন পিনা চিনং বান খমি পিনা ইয়া কি জিংমা বা বেন শিম কি লাট আই জিং এরাব লাবথা আরু ইক হে সরকার বান খাম পিন ক্লান শিশু ইক রকম খমি পিনা বাট কা জিং ট্রেলং হাপেন কি সরকার বা ফের ফের বান খাম পিন্দু নাই কি জিং জুলার বাট বান লা বান খুন পৃষা ইয়া কা জিং কলা জং কিনবিনেং উ মিনটি রংবা কা জিল্লা উকনরত কে সাংমা হিনে কসঙ্গি উলা পিল্লং জিংলাং খমি পিয়া হাকবে দে বেগা জিং পিনট্রি কামি কসখিম পি এম সূর্যা ঘর বালয়া তাই সনি হলো কি লাট কিলেন্টি বন খাম পিনস্টাট ইক জিং পিন্দাট ইক সোলা প্যানেল হলো কি তু নুমিং হা কলেং জিল্লা মি ঘালিয়া হা কিনি জিংলাং কি হে সরকার কি লাট ইক লাট কিলেন্টি বন পিল্লং ইক বোর্ডিং বা ইয় না কসঙ্গি কব কট বর বাট কব লা বন ইয় দে কি লংয়িং দে কব পিনখ্লান শু শু রু ইক লাট আই জিং ইগ জিংলা পেনশাই বেট পেন সংথু পাট বা বাট বন বন রা লং ই লাট কিলেন্টি বন বু ইয়া কি ব্যাটারি উমিন্দ্রং বা